প্রিয় শ্রোতা বন্ধু, আপন মানে বর্তমান শুণুচন্তি ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। আপনি জানিছন্তি গছরে ফুলটি আসে গছর সংখ্যা বড়াইবা পাই, হেলে কেতেবেলে তাহা প্রভুঙ্কর চরণরে শোভা পায় তাহা আমাকে অজ্ঞাত। তথাপি ফুলটিয়ে প্রভুঙ্কু কেতে পছন্দ। হে প্রিয়তম, যদি ফুলরে তোমার এতে শ্রদ্ধা, তেবে মো হৃদয়কু ফুলটিয়ে করে তুম চরণরে সমর্পি দৌচি প্রভু। তুমি মো হৃদয়কু ফুলটিয়ে পরি গ্রহণ কর। কার্যক্রম শেষে শিল্পী হলে ভুবনেশ্বরী মিশ্র। শিল্পীঙ্ক কণ্ঠে শুণন্তু সুষমা মহাকুলঙ্ক রচনা।

0: ব্যবস্থা এবং অন্যান্য আনুষঙ্গিক প্রক্রিয়া শীঘ্র শেষ করা কুহযাই। চলচ্চিত্র জগতর বিশিষ্ট প্রচ্ছদপট গায়িকা এস জানকী 88 বর্ষ বয়সে মহীশূরে পরলোক হয়েছে। হিন্দি সমেত বিভিন্ন ভাষার সে কণ্ঠদান করে ওড়িয়া চলচ্চিত্র শিল্প সহ তাঁর দীর্ঘ সম্পর্ক রয়েছে। প্রায় 70টি ওড়িয়া গীত সে গাইবা সহ 1986 মসিহায় শ্রেষ্ঠ প্রচ্ছদপট গায়িকা ভাবে ওড়িশা রাজ্য চলচ্চিত্র পুরস্কার পাইলে। তাঁর বিয়োগে বিভিন্ন মহলের শোকর ছায়া খেলি যাই। ডিজিটাল ইন্ডিয়া কার্যক্রম অধীনে ই সরস ব্যবসায়িক প্ল্যাটফর্ম দেশের গ্রামীণ উৎপাদ এবং উপভোক্তা মধ্যে সমন্বয় রক্ষা করিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করুছি। কেন্দ্র ইলেকট্রোনিক্স এবং আইটি মন্ত্রণালয় অধীনে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন দ্বারা এহাকু বিকশিত করা যাইছি। এই কার্যক্রমে 8,99,00,000 অধিক স্বয়ং সহায়ক গোষ্ঠী সদস্য সামিল হয়েছেন। 2029 সুদ্ধা দেশের 6 কোটি লক্ষপতি দিদি সৃষ্টি পাই লক্ষ্য রাখা মন্ত্রণালয় পক্ষের সূচনা দিয়ে যাইছি। মালকানগিরি জেলার মহিলাকে ব্যবসায়িক ক্ষেত্রে অধিক সশক্ত করা লক্ষ্য নিয়ে খুব শীঘ্র এক সিলেই তালিম কার্যক্রম আরম্ভ করা যাব বলে জেলা প্রশাসন পক্ষের সূচনা দিয়ে যাইছি। গ্রামাঞ্চলের মহিলাঙ্ক আর্থিক উন্নতি এবং স্বাবলম্বী করা লক্ষ্য নিয়ে বিভিন্ন দক্ষতা বৃদ্ধি কার্যক্রমকে প্রাথমিকতা প্রদান করা যাচ্ছে। পূর্বতট রেলপথ অন্তর্গত রায়গড়া ডিভিজনর ডিভিজনাল রেল প্রবন্ধক অমিতাভ সিংহল গতকাল পারলাখেমুন্ডি রেল স্টেশন গস্ত করে সেখানে চালিথিবা বিভিন্ন প্রকল্পর স্থিতি নেই সমীক্ষা করিছন্তি। সুবর্ণপুর জেলা পাতাড়ি শ্রীক্ষেত্রে তিনি ঠাকুরঙ্কর অনসর ঘর গুপ্ত নীতি চালিছি। ঠাকুরঙ্কু গতকাল দশমূল অর্পণ করা যাইছি। আসন্তা 16 তারিখে রথযাত্রা অনুষ্ঠিত হব। ঢেঙ্কানাল জেলা কঙ্কড়াহাট ব্লকর স্বয়ং সহায়ক গোষ্ঠীর এক প্রতিনিধি মণ্ডলী কন্ধমাল জেলা ফিরিঙ্গিয়া ব্লকর বিভিন্ন ক্ষুদ্র উদ্যোগ বুলি দেখিছন্তি। ব্লকর উপরপাঙ্গা এবং সাঙ্গেড়িয়া পঞ্চায়েতরে রহিথিবা বিভিন্ন প্রসেসিং ইউনিটকু সেমানে বুলি দেখিবা সহ আলোচনা করিছন্তি। রাজ্যের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থিবারু বিভিন্ন স্থানে বর্ষা লাগি রয়েছে। অপরপক্ষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশ উপরে সক্রিয় ঘূর্ণিবলয় লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে রাজ্যের বর্ষার পরিমাণ বৃদ্ধি পাইবা নেই পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর অনুমান করা যাইছি। হীরাকুদ জলভণ্ডারর জলস্তর আজ সকাল 6টা সুদ্ধা 611.29 ফুট রয়েছে। বর্তমান জলভণ্ডারর 3টি গেট দিয়ে জল নিষ্কাশিত হচ্ছে। জলভণ্ডার মধ্যকু প্রতি সেকেন্ডে 49,591 ঘনফুট জল প্রবেশ করুথিবা বেলে 73,666 ঘনফুট জল নিষ্কাশিত হচ্ছে। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকরে শেষ হলা। আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে অপরাহ্ন 2:32।
1: আকাশবাণী কটক আমার স্বাস্থ্য আজ এ শুণু অভিবাদ অবস্থা সম্পর্ক আলোচনা করেছেন ডাক্তার কৈলাশনাথ শাস্ত্রী।
2: যেতবে হৃৎপিণ্ড এবং রক্ত বাহিকা মানে শরীরর গুরুত্বপূর্ণ অঙ্গমানঙ্কু উপযুক্ত পরিমাণর অম্লজান ভরা রক্ত পঠাইবারে অক্ষম হুয়ন্তি সেই অবস্থাকু অভিপাত বা শক কুয়াযায়। এহা ফলরে জীবন প্রতি বিপদ সৃষ্টি হইপারে, কিন্তু এহার বিনষ্টকারী প্রভাবরু রক্ষা করিবার শ্রেষ্ঠ উপায় হেউচি এহাকু খুব শীঘ্র চিহ্নট করিবা। প্রারম্ভরু এহার লক্ষণগুলিক হেউচি চর্ম পাণ্ডুর থণ্ডা এবং আদ্র ঝাড়ুয়া লাগিবা, আখি কোরড়িয়া নিরস ও নিষ্প্রভ তথা প্রসারিত পুত্তলিকা, উদ্বেগ অস্থিরতা এবং মূর্ছা অবস্থা, নাড়ির গতি দুর্বল তথাপি দ্রুত কিংবা সুতা পরীক্ষীণ, অনিয়মিত কিংবা গভীর দ্রুত শ্বাসক্রিয়া, বান্তি লাগিবা কিংবা অই লাগিবা, অত্যধিক শোষ, ব্যক্তির মতিভ্রম কিংবা খুব ক্লান্ত হইপারে, রক্তচাপ হ্রাস পায়। অভিপাত বা শকর বর্গীকরণ গুলিক হেলা অল্পায়তন রক্ততা অভিপাত বা হাইপোভলিমিক শক। দেহর রক্ত বা অন্যান্য তরল পদার্থ পরিমাণ হ্রাস পাইবা দ্বারা এ প্রকার অভিপাত হইথায়। অভ্যন্তর কিংবা বাহ্যক্ষতর অত্যধিক রক্তস্রাব, ডায়রিয়া, দাহক্ষত, শুষ্কীকরণ এবং অত্যধিক বান্তি ফলরে এয়া হইথায়। স্নায়ু হেতু অভিপাত বা নিউরোজেনিক শক, এ প্রকার অভিপাত স্নায়ুগত কারণরু হইথায়। বিভিন্ন স্নায়ুর নির্দেশ অনুসারে রক্তবাহিকা নলিকা গুলিক অস্বাভাবিক ভাবে প্রসারিত হইযায়, ফলরে দেহর অনেক পরিমাণ

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: মধ্যস্থতা ড্রাইভ 2.0।

0: প্রিয় শ্রোতা বন্ধু, আপনার শুণুচার ওড়িয়া কথাচিত্রর গীত এইটি আপনার কই রাখুছু। আজ আমার প্রসারিত হওয়া কার্যক্রম সম্পর্কের কিছু পুরীঠার অনুষ্ঠিত হওয়া পবিত্র রথযাত্রা উপলক্ষে স্বাস্থ্য সেবা সম্পর্কের পুরী জেলা মুখ্য চিকিৎসা অধিকারী সাক্ষাৎকার শুনেপারে আজ রাতে 8টায়। রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর সম্পর্ক সেতু কার্যক্রম আজ শুণবে রাতে 8টা বাজি 15 মিনিটে, রাতে 7টা বাজি 30 মিনিটে শুণবে কিষান বাণী ডায়াল আউট কার্যক্রম। আজ চৈতিজন কার্যক্রমে রয়েছে আপনার লাইভ ফোন ইন রেডিও কে পাচারু। এই কার্যক্রমটি শুণবা ভুলবে নি আজ অপরাহ্ন 5টা বাজি 30 মিনিটে, রাতে 9টা বাজি 30 মিনিটে শুণবে লোকগীতর কার্যক্রম। আজ এতে আপনার রয়েছে খঞ্জণী ভজন, ধুলুকি গীত এবং কেন্দ্রা গীত। শ্রোতাবন্ধু, শুণিলে আজ আমার কেন্দ্রর প্রসারিত হওয়া কার্যক্রমর সূচনা সম্পর্কের কিছু। আসন্তু শুণবা পরবর্তী ওড়িয়া কথাচিত্রর গীত। আমি নেইছু আকাশ দ্বীপ কথাচিত্রর। শিল্পী হলে অক্ষয় মহান্তি, নিজস্ব গীতক সঙ্গীতরে সজাইছন্তি অক্ষয় মহান্তি।
1: Why don't you take it easy?

0: and God created women. Poof!
1: বন্ধু, আউ কিছি সময় পরে অর্থাৎ দিন এগারটায় আপনার পাই রয়েছে আকাশবাণী লাইভ। দিন গোটাই বাজি কোড়িয়ে মিনিট্রে আপনার ভেটিদেবু মহিলা আম কেন্দ্রর প্রস্তুতি ঘর ও ঘরণী। এতে আজ শুণবে আম রোসেই সম্পর্কে, পরে রয়েছে নবজাত শিশুর যত্ন সম্পর্কে এক সাক্ষাৎকার। অপরাহ্ন পাঁচটায় আপনার শুনিপারে যুব শ্রোতা কার্যক্রম যুববাণী। আজ এতে রয়েছে বাটে ঘাটে এবং শ্রোতা মেসেজর উত্তর, এবং পরে রয়েছে জাণিবা কথা। ইয়ে কার্যক্রম সম্পর্কিত কিছু সূচনা। পরবর্তী ওড়িয়া কথাচিত্রর গীতটি নেইছু অমর প্রেম কথাচিত্রর। শিল্পী হলে ভিকারী চরণ বড়, বৃন্দাবন জেনাঙ্ক গীত, সঙ্গীত অক্ষয় মহান্তি।

0: প্রত্যেকটি মাইলস্টোন লোক বিশ্বাসর গোটে জড় ভিয়া চমকে চেটিনার্ড ম্যাক্স ক্রিট সিমেন্ট আপনার কংক্রিট্র আবশ্যকতা গোটিয়ে নাম চেটিনার্ড সিমেন্ট আপনার স্বপ্ন বিশ্বাস অপেক্ষা মজবুত হুয়ে চেটিনার্ড সুপার গ্রেড সিমেন্ট রু আপনার কংক্রিট্র আবশ্যকতা সবুঠার প্রথম চয়েস চেটিনার্ড সিমেন্ট আপনার স্বপ্নকু সাকার করা ও সব পরীক্ষার আপনার সহিত চেটিনার্ড সুপার গ্রেড সিমেন্ট মজবুত জড় বনেবা পাই গোটিয়ে নাম চেটিনার্ড সিমেন্ট।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970
3: ৬৪ বর্ষ দৃঢ় মূল দুয়া চেটিনার্ড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: এই ভিতরে আমার দিদিকে ডাকাই আনলো আছো পাট শার্ট বললে জবর কাইছে শিখবা লোক শিখাইবা লোক শিখবা লোক সব লোক ভিতরে আছো দিদির না কি পাচার দিও আলে দিদি তোমার না কয় না
1: মো না লতিকা মিশ্র মো ইগনো আঞ্চলিক কেন্দ্রে নির্দেশক রূপে কার্য করুছি কোরাপুটরে
2: জোয়ার লাগ দিদি তে রেডিও কে পাচার কাজক লগে আমি স্বাগত কলুনি
1: আপন মানুকু বি সমস্তঙ্কু নমস্কার
0: এলে এডে কাইছে শুরু আলি মগা ওটা আমার পূর্ণা বাবু কটা বৈঠক চালাই তারলা নবকিশোর বত্রা বলি
2: ওই
0: এ তার গীত কটা মন পড়ি গালা মগা
2: তোকে
0: হ্যাঁ রে মনকু পাঠ পড়ু সা খাই কি
2: ওই
0: সে রকম মগা যাকে পাঠ পড়বাকে মন আছে
2: হ্যাঁ হ্যাঁ
0: সে মন স্কুল যাইনো ফারলাইনি এ কলেজ যাইনো ফারলাইনি বললে গরম সারি করি সে পরীক্ষা মন পতর মন দেই করি পাঠ মন পড়ি পারবাই এই ভিতরে আমার দিদি মন
1: ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় সে কোরাপুটে অছি এই অনুষ্ঠানটি এই অনুষ্ঠান আম কোরাপুট জেলার সাতটি কোরাপুট আরম্ভ করিকি আনডিভাইডেড কোরাপুট কোরাপুট নবরঙ্গপুর মালকানগিরি রায়গড়া তাসহ কলাহান্ডি বলাঙ্গীর নুয়াপড়া এই সাতটি জেলা পাই এই অনুষ্ঠানটি কার্য করুছি যেমতি আপন কহিলে যে আমার যে পিলামানে পাঠ পড়ি পড়ুনাহান্তি মুখ্যত আমি সমস্তে জানিছে আমার এই আদিবাসী অধ্যুষিত অঞ্চলরে যে মানে ছাত্রছাত্রী মানে প্লস টু পরে আউ আগুকু পড়ি পড়ুনাহান্তি সেমানে কেমতি উচ্চ শিক্ষা পাই পারিবে সেইতি পাই এই অনুষ্ঠানটি সবুবেলে 2004 মসিয়ারু এঠারে কার্য করুছি তবে এই অনুষ্ঠানরে মু বর্তমান নির্দেশক রূপে কার্য করুছি
0: এ দেশুর বলি গোটার আমার ভাই বোন মনকে কই দিও যাকে এ ভিতরে জানবার আছে বলে আমাকে এবি আখা ফোন লাগাইবার আছে আমার ফোন নম্বর এলো নি 06854230690 এবি দাপে লাগাইলে সই দিদি তোমার প্রশ্নর উত্তর মন দে ভাই আলে দিদি এ জন কাইছে মুক্ত বললে এটা খাইটা মকে সেটা তুমি পুরা কই দিয়া
1: মুক্ত এই বিশ্ববিদ্যালয়ের নাম মুক্ত এথিপাই রখা যাইছি যে গোটিয়ে ছাত্র বা ছাত্রী সে যেকোনসি ভারতর যেমতি আমি কহিবা আম কোরাপুটর যদি সবু ভিতর যে ব্লক গুড়াক যেমতি রয়েছে নারায়ণপাটনা হো বন্ধুগাঁ হো বা বৈপারিগুড়া হো সেমতি কুন্দ্রা সেমতি ভারতবর্ষর সবু জায়গায় যেটি যেতে ইন্টেরিয়র পকেটস রয়েছে সে সবু জায়গায় যে পিলামানে রই যাচ্ছেন সেমানে কেমতি পাঠ পড়ি পারিবে তাঁক ইচ্ছা অনুসারে পাঠ পড়ি পারিবে আউ তাঁক সময় অনুসারে পাঠ পড়ি পারিবে
0: দিদি ইয়ে দে ফোন কটু উঠি আইলা হি তুমি কইবা কথা কইবা যে আলে রেডিও কে পাতার তুমি তোমকে জোয়ার লাগো হ্যালো
3: নমস্কার
0: হুম জোয়ার জোয়ার কে কইলা সে তোমার নাম কি কই দিয়া
3: জয়পুর কৌছে মন বাবু আজি আমার ম্যাডাম আসছেন তাকে নমস্কার জনাই দেয়
1: নমস্কার
3: আজি যেটা কি টপিক আছে মুক্ত মুক্ত ইন্দিরা গান্ধী মুক্ত বিদ্যালয় মানে কন সে বিষয়ে কিছু আমার সমস্ত জনাই দেলে ভালো হব আটা যে পড়া ইচ্ছা সে জয়েন করে কি না এ বিষয়ে কিছু জনাই দেবে
1: এই ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে পাঠ পড়বে ১৮ বর্ষর ৮০ ৯০ বর্ষ পর্যন্ত বয়সর কিছু সীমা না সমস্তে পাঠ পড়ি পারে আউটি বড় কথা হল যে চাকরি বি অনেক সেমানকর চাকরি করতু বা যে আম গাঁ গহলের যে মহিলা মানে ঘরে বি রুচার বিভিন্ন কার্য করছেন ঘর মহিলা সেমানে ঘর কাম সহ মধ্যে পাঠ পড়ি পারে বেড়ে বেড়ে আমি কম হো না ঘর কামরে এত কাম প্রেসর রয়েছে বা চাকরি ভিতরে আমি পশি যাচ্ছ প্লস টু পাস করি বিএ পাস করি আউ আগুকু আমার পাঠ পড়া জারি রাখি পারুনো তো সেই সমস্ত পাই হ্যাঁ কুহন্তু
3: সময়টা বা এই যে দাগে আমার বয়স বয়স তো কিছু না আমার কত পাঠ পড়ার
1: আমার ইগনোরে যেমতি সার্টিফিকেট কোর্স গোটে রয়েছে সি ৬ মাসর বিএ কোর্স রয়েছে ৩ বর্ষর সেমতি মাস্টার ডিগ্রি যেটা এমএ কোর্স রয়েছে ডিপ্লোমা পিজি ডিপ্লোমা যেগুড়া গোটে গোটে বর্ষর কিন্তু তার ম্যাক্সিমম ডিউরেশন যেমতি আমি দেখিবা বিএ পাঠ গোটে পিলাটি ৩ বর্ষরে ন সারি পারলে বি ৫ বর্ষ পর্যন্ত সে আরামে সারি পারিব কোনসি প্রকার অসুবিধা নাই তেণু এমতি ভাবে পিলাঙ্কর আবশ্যকতা পিলাঙ্কর জরুরত অনুসারে আমার সবু প্রকার কার্যক্রম ইগনোরে তৈরি হয়েছে বর্তমানে আমার আডমিশন চালিছি এবে জন পিলা চাইলে ইগনোরে জয়েন করা বর্ষক দুইথর করা যায় তো প্রথম এবে যেটা চালিছে জুলাই সেশন পাই তো জুলাই অধিবেশন পাই পিলা মানে এই জুলাই ১৫ অছি লাস্ট ডেট তা ভিতরে পিলা মানে জয়েন করি পারিবে
3: হাই